আজ শনিবার, 10ই শ্রাবণ, 1948 শকাব্দ, 1 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 15ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 5টা বেজে 9 মিনিট হয়ে 12 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 16 মিনিট হয়ে 8 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 15 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

0: मोदी ने बताया कि बातचीत के दौरान दोनों नेता प्रौद्योगिकी, नवाचार, रक्षा, सुरक्षा, स्वच्छ ऊर्जा, शिक्षा और जनधन संबंधों जैसे क्षेत्रों में मिलकर काम करने और भारत ब्रिटेन व्यापक रणनीतिक साझेदारी को नई ऊंचाइयों पर ले जाने पर सहमत हुए। दिल्ली सरकार ने बसों में मुफ्त यात्रा की सुविधा का लाभ उठाने के लिए पिंक सहेली स्मार्ट कार्ड के अनिवार्य उपयोग की समय सीमा 16 अगस्त तक बढ़ा दी है। संशोधित निर्णय के अंतर्गत 15 अगस्त तक पिंक टिकट जारी किए जाएंगे। राष्ट्रमंडल खेलों में भारतीय खिलाड़ियों का शानदार प्रदर्शन जारी है। भारत ने जूडो में पहली बार 2 स्वर्ण पदक जीतकर इतिहास रचा। अस्मिता डे और हर्ष सिंह ने जूडो में स्वर्ण पदक जीते। भारत के अब तक कुल 23 पदक हो गए हैं, जिसमें 5 स्वर्ण, 12 रजत और 6 कांस्य पदक शामिल हैं। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: This is Akashvani. The news read by Tanvi Khurana. Prime Minister Narendra Modi has said that abuse and hatred never solve anything. He appealed for compassion towards misguided youth who have gone astray, saying that they should be guided onto the right path in the spirit of nation building and national interest rather than punished. In a video message posted on his social media handles, the Prime Minister referred to the recent incident at Jantar Mantar in national capital where abusive language was used against him and his late mother. He said the episode had been witnessed by people across the country and the world, adding that while the anger and disappointment in society over such conduct were understandable, childhood is also a phase of learning, making mistakes and correcting them.
2: बचपन में गलतियां होती हैं और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है। एक गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं, समाज भी मेरी इस बात को स्वीकार करे। मैं इन बच्चों को कहता हूं, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े। देश बहुत आगे बढ़ रहा है, आगे बढ़ने वाला है और आपका भी आगे बढ़ना निश्चित हो, यही मेरा सपना है।
1: Prime Minister Narendra Modi will be on a day-long visit to Andhra Pradesh and Karnataka today. Mr. Modi will first travel to Andhra Pradesh, where he will lay the foundation stone, inaugurate and dedicate to the nation multiple development projects worth nearly 18,000 crore rupees at Bhogapuram in Vizianagaram district. The Prime Minister will inaugurate the Alluri Sitaram Raju International Airport at Bhogapuram. The new Greenfield Airport has been built under the public-private partnership mode at the cost of over 5,600 crore rupees. The Prime Minister will lay the foundation stone of the ASIP semiconductor project at Visakhapatnam. It is Andhra Pradesh's first semiconductor manufacturing facility approved under the India Semiconductor Mission. After concluding his visit to Andhra Pradesh, Prime Minister will reach Mysuru in Karnataka, where he will inaugurate the Swami Vivekanand Cultural Youth Center Vivek Smarak. Social media company Meta's global team, which has been summoned by the center after it restricted Prime Minister Narendra Modi's Facebook post, will be questioned on issues around algorithm bias and their role in public order. Official sources told Akashvani News that Meta's global team is expected to be questioned sometime in the middle of the next week. India has said the so-called elections in Pakistan-occupied Jammu and Kashmir, POJK, stand as a humiliating rejection of the Pakistani establishment. Briefing media in New Delhi, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said Pakistani establishment continues to unleash ruthless force against peaceful civilians in POJK. He said the crackdown has resulted in the tragic death of over 40 civilians and serious injuries to many. Prime Minister Narendra Modi spoke with the Prime Minister of the United Kingdom, Andy Burnham, and congratulated him on assuming office. In a social media post yesterday, Mr. Modi said during their conversation, they agreed to work together across sectors such as technology, innovation, defense, security, clean energy, education, and people-to-people ties, and take the India-UK comprehensive strategic partnership to new heights. External Affairs Minister Dr. S. Jaishankar spoke to his Iranian counterpart Abbas Araghchi last evening and conveyed India's deep concerns over the ongoing hostilities in the West Asia region. During the telephonic conversation, Dr. Jaishankar strongly urged that attacks on commercial shipping and seafarers be avoided under any circumstance. At the Commonwealth Games in Glasgow, India delivered another outstanding performance yesterday, clinching historic gold medals in judo, securing a memorable double podium finish in the men's javelin throw, winning a first ever bronze medal in the decathlon and booking places for 10 boxers in their respective finals. And that is the end of this news bulletin.
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি বলবেন ডক্টর দেবলীনা সরকার। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বার্তা বলবেন ডাক্তার সুমন পোদ্দার। 6:35 প্রাত্যহিকী উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার ও কার্তিক ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত অনুমিতা সেনগুপ্ত। সকাল 8:00 জানা অজানা কথিকা কীটপতঙ্গের দুনিয়ায় গোপালচন্দ্র বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়। সকাল 8:05 তুবড়ি ডমরুধরের কুম্ভীর বিভ্রাট রচনা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ বৈদ্যনাথ মুখোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 নজরুল গীতি শর্মিলা দত্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল। সকাল 9:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। 9:30 গানে গানে শেষাংশ। সকাল 10:00 গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় মৌলী দাশগুপ্ত। সকাল 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ। বেলা 12:00 বাংলার মুখ গ্রাম মানসিংপুর জেলা হাওড়া। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। বেলা 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান। বেলা 1:00 রম্যগীতি। 1:45 লাইভ ফোন ইন অনুষ্ঠান মহিলা মহল ক্রীড়ার ভুবন, উপস্থাপনায় অঙ্কিতা পাল। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান মাতৃদুগ্ধ খাওয়ানোই সর্বোত্তম, এ বিষয়ে ডাক্তার লক্ষ্মীমণি মুর্মুর সাক্ষাৎকার। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, চুকবল চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান ঋদ্ধিমান এক ছোট্ট তারা। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পায়রানি সোমবারি মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান অসহযোগ আন্দোলনে গুরুত্ব সম্পর্কে বলবেন ছায়া হেমব্রম, লোকগীতি ধানু হাসদা, সতীশ রায়। 6:40 কিষাণ বাণী রূপক অনুষ্ঠান সবুজ আঁচল, সশস্ত্র ভারতের লক্ষ্যে মহিলা কৃষক আলোচনা ডক্টর মানসী চক্রবর্তী, ডক্টর পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 কৃষক ও তার পরিবার, মায়ের দুধ, এ বিষয়ে ডাক্তার আনন্দচন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল। 7:30 বিচিত্র সংবাদ রাত 8:00 অনুরোধের আসর। রাত 8:30 স্পোর্টস এক্সট্রা টাইমস সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন। রাত 9:00 কীর্তন মানসী ঘোষ দস্তিদার। 9:15 রজনীকান্তের গান অসীম কুমার ঘোষ। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, প্রখ্যাত কবি অরুণ মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন সুরজিৎ ঘোষ। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী কণ্ঠসঙ্গীতের দ্বৈত পরিবেশনায় চিন্ময়া সিস্টার্স উমা এবং রাধিকা। আকাশবাণী চেন্নাইয়ের নিবেদন। রাত ১১টায় ইসরাজে লঘু সঙ্গীতের সুর সমর্পিতা বসু, রাত ১১:১০ বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রথম অধিবেশনে ৬:১৫ সুবদ্ধ সঙ্গীত খেয়াল পণ্ডিত বি আর দেওধর, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত অনুমিতা সেনগুপ্ত, ৬:৩৫ রামচরিত মানুষ পর্ব ১৮৯, ৬:৪৫ অতুল প্রসাদের গান অসীম কুমার ঘোষ। এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান। প্রথমেই খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধর, রাগ প্রথমে লক্ষ্মী টোরি, পরে কুকুব বিলাওয়াল।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী পণ্ডিত বি আর দেওধর। রাগ প্রথমে লক্ষ্মী টোরি, পরে কুকুফ বিলাবল। একটু পরেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনুমিতা সেনগুপ্তের কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: In Glasgow, India delivered another outstanding performance yesterday, clinching two historic gold medals in judo, securing a memorable double podium finish in the men's javelin throw, winning a first ever bronze medal in the decathlon, and booking places for 10 boxers in their respective finals. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার।

সুপ্রভাত বন্ধু, একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 7টা বেজে প্রায় 12 মিনিটের কাছাকাছি, আর রোজকার মতো সাত সকালে সুপ্রভাত অনুষ্ঠান নিয়ে গানে গল্পে তোমার সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি তোমার যুববনের বন্ধু। আজকে রয়েছি তোমার সঙ্গে, রয়েছি আমি ঐন্দ্রিলা, আর যথারীতি আমার সঙ্গে রয়েছে মস্ত এক ঝোলা, যাতে আমি ভরে এনেছি, না না বিড়ালও নয় রুমালও নয়, যাতে ভরে এনেছি প্রচুর গান প্রচুর গল্প। হ্যাঁ, রোজকার মতোই, তবে আজকের এই গান গল্পের মেলবন্ধনটা আর একটু স্পেশাল হতে চলেছে। কীরকম স্পেশাল? এই যে আমি তোমার সঙ্গে গল্প করতে এসেছি, আমার সঙ্গে আর কেউ আসেনি ঠিকই, স্টুডিওতে আমার সঙ্গে আর কেউ নেই ঠিকই, তবুও রয়েছে, কে রয়েছে জানো? তোমাদের গান শোনাতে রয়েছে যুববাণীর আরেক বন্ধু, আরেক শিল্পী বন্ধু, হ্যাঁ ঋষভ চক্রবর্তী। তার গান তোমরা আজ আমার গল্পের ফাঁকে ফাঁকে শুনতে পাবে। আজকের এই বর্ষার যে ওয়েদার, চায়ের কাপ হাতে গানে গল্পে একেবারে জমে যাবে আগামী 50 মিনিট। তাহলে চলো চটপট টিউন করে ফেলো যারা এখনও টিউন করনি। সঙ্গে রয়েছি তোমাদের যুববাণীর বন্ধু ঐন্দ্রিলা, গল্প হবে, গান হবে, সব কিছু মিলিয়ে জমজমাট একটা সুপ্রভাতের আড্ডা আমরা দিতে চলেছি আজ। তবে হ্যাঁ, প্রথমেই তোমাদের মনে যে প্রশ্নটা আসছে যে আজকের আড্ডাটা কী নিয়ে, যারা আমাদের ফেসবুক পেজ ফলো করো তারা তো জানোই কী নিয়ে, আর যারা ফলো করো না বা কোনোভাবে মিস হয়ে গেছে তাদের জন্য বলি, আজ এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যাদের কথা, মানে যার কথা সহজে আমরা আলোচনা করি না ঠিকই, বা হতে পারে যে আমরা অনেকেই যার কথা ভুলে গিয়েছি, বা ইতিহাসের বই থেকেও অনেক সময় যার নামটা একটু ধূসরই হয়ে গিয়েছে বলা যায়, সেই মানুষটা সম্পর্কে, যার কাজগুলো কিন্তু এখনো হীরে মণিমুক্তোর মতো ঝলমল করছে। তাই সেই রত্নসম মানুষটিকে নিয়ে আজ আমাদের গল্প, কারণ আজ তার জন্মবার্ষিকী। তবে মানুষটিকে সেটা না হয় সাসপেন্সই থাক, সব কিছু বলে দিলে চলে নাকি একেবারে, তার আগে এই যে ঘন ঘন বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে একটা ঠান্ডা হাওয়া তোমাকে এসে ছুঁয়ে যাচ্ছে, তারপরে আবার মনে হচ্ছে দূর বাবা কি ভ্যাবসা গরম, এত ঘামের মধ্যে থাকা যায়? আর তোমার কথা বলা শেষ হতে না হতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। এই দারুণ সুন্দর ওয়েদারে এই যে সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাবের মধ্যে সমস্ত কিছু ব্যস্ততা শুরু হওয়ার আগে এক কাপ চা নিয়ে বসা, তার সঙ্গে প্রিয় অনুষ্ঠান সুপ্রভাত, এই তা জমজমাট হওয়ার প্রধান চাবিকাঠি কিন্তু একটা গান, তাই না? একটা সুন্দর গান না হলে ব্যাপারটা ঠিক জমে না, মানে ওই আর কি চিনি ছাড়া চায়ের মতো লাগে, তাই না? যদিও চিনি ছাড়া চা স্বাস্থ্যের জন্য ভালো, তবু মন ভালো করার জন্য একটু চিনি হলে মন্দ হয় না, তাই না? চলো তাহলে

আজকে চিনি, মানে আজকে এই সকালটা মিষ্টি করার প্রধান উপকরণ আজকের গান। সেই গান দিয়ে শুরু করা যাক আজকের আড্ডা, তারপর তো ফিরে এসে অনেক গল্প হবেই। শুনে নেওয়া যাক আজকের আমাদের যুববাণীর শিল্পী বন্ধু ঋষভ চক্রবর্তীর কণ্ঠে প্রথম গানটা।

না, রিমঝিম বর্ষাতে যে আসুক বা না আসুক আমি কিন্তু চলে এসেছি। হ্যাঁ, স্টুডিওয় রয়েছি, কিন্তু চলে তো এসেছি তোমাদের সঙ্গেই আড্ডা দেব বলে। আর সেই আড্ডার বিষয়বস্তু কী হতে চলেছে সেটা সাসপেন্স রেখে গিয়েছিলাম, তো চলো সেই সাসপেন্সটা এবার একটুখানি আর কি বাক্স থেকে খুলেই আনবক্সিং করা যাক সাসপেন্সটা আর কি, তাই না? আজ 1 আগস্ট, তোমরা সবাই জানো। তো

হয়েছে, আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য। যেমনটা বললাম, আমরা হয়তো তথাকথিত যে নামগুলো সবসময় শুনতে পাই, সে যে নামগুলো সবসময় হট টপিকেই থাকে, সেগুলোর মধ্যে একটা নাম হয়তো তিনি নন, কিন্তু তিনি যে শাখায় কাজ করে গিয়েছিলেন তৎকালীন সময়ে বাংলায় দাঁড়িয়ে, সেই শাখায় পড়াশোনা করার কথাও হয়তো কিন্তু তখন গুটি কয়েক মানুষ ভাবতে পারত, বা এখনকার দিনে দাঁড়িয়েও আমরা এই যে ট্রেন্ডে গা ভাসানোর একটা স্বভাব রয়েছে আমাদের, পড়াশোনার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, সবাই যেটা করছে আমরা সেটা করতেই বেশি নিরাপদ বোধ করি। সেই নিরাপত্তার থেকে বেরিয়ে এসে একজন গরিব পরিবারের ছেলে কিভাবে সেই সময় দাঁড়িয়ে এন্টোমোলজিস্ট হয়ে উঠেছিল, অর্থাৎ পতঙ্গ বিশারদ হয়ে উঠেছিল, সেই গল্প, সেই লড়াইয়ের গল্প তোমাদের বলবো আজ। তবে শুরু থেকে একেবারে শুরু করা যাক, কারণ শুরুর কথা না জানলে শেষটুকুর গুরুত্ব আমরা বুঝব না। চল, দিনটা ছিল 1895 সালের 1 আগস্ট, অর্থাৎ আজকের দিনেই ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত লোন সিং গ্রামে এক দরিদ্র পরিবারের কোল আলো করে এলো ফুটফুটে একটি পুত্র সন্তান। ছেলেটির বাবা অম্বিকাচরণ ভট্টাচার্য ছিলেন গ্রামের পুরোহিত, আর মা শশিমুখী দেবী ছিলেন একজন গৃহবধূ। আদর করে ছেলেটির নাম রাখা হল গোপাল, গোপালচন্দ্র ভট্টাচার্য। এই নামই যে একদিন ছড়িয়ে পড়বে দেশে বিদেশের সীমানা পেরিয়ে দিকে দিকে, এই যাত্রা মোটেও কিন্তু সহজ ছিল না। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে ছেলেটি হয়ে উঠেছিল বিজ্ঞানী মহলের অন্যতম আলোচিত এক ব্যক্তিত্ব। মানে এমন সব আবিষ্কার সে করেছিল যেগুলোর কথা, যেগুলো নিয়ে পড়াশোনা করার কথা বা গবেষণা করার কথা কেউ কোনোদিন ভাবেইনি। যাই হোক, বাধা বিপত্তির শুরু কোথা থেকে হলো সেটা সেই প্রসঙ্গে আসি, কারণ প্রথমটাতে তো সব কিছু ঠিকঠাক, বাবা মা রয়েছেন, গ্রামের ছেলে বড় হচ্ছে, গ্রামের মধ্যে খেলে ধুলে প্রকৃতির সঙ্গে মিশে থেকে, তারপর হঠাৎ অন্ধকার একটা অধ্যায় জীবনে নেমে এলো। গোপালচন্দ্রের 5 বছর বয়সে মৃত্যু হলো বাবা অম্বিকাচরণের। দারিদ্র্য যে কী জিনিস সেই থেকেই বুঝতে শিখে গেল ছোট ছেলেটা। স্কুলের পাঠ তো কোনো রকমে শেষ হলো, কিন্তু ওই যে মেধাবী স্টুডেন্ট গোপালচন্দ্র ছিলেন ছোট্টবেলায়, সেই স্টুডেন্ট মনটা চাইছিল আরও পড়াশোনা করতে, আরও অনেক উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে। তাই পকেটে জোর না থাকলেও গোপালচন্দ্র কলেজে গেলেন, কলেজে ভর্তি হলেন আইএ পরীক্ষার, আইএ কোর্স পড়বেন বলে। কিন্তু ওই যে বাদসাধ্য দারিদ্র, সে কি ছেড়ে কথা বলবে? ছেড়ে কথা বলল না। পড়া শুরু করলেও পড়া শেষ করা আর হলো না গোপালচন্দ্র ভট্টাচার্যের। এরপর সংসারের হাল ধরতে যা করতে হয় একটি দরিদ্র পরিবারের যুবককে, তাই করতে হলো যুবক গোপালচন্দ্রকে। সংসারের হাল ধরতে একটি স্কুলে শিক্ষকের চাকরি নিতে হলো, উচ্চশিক্ষা হলো না, অধরাই থেকে গেল উচ্চশিক্ষার স্বপ্ন। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, মানুষ যখন যেটা ভাবে, যেটা করতে চায় সেটা হয় না, কিন্তু যেটা হয়তো চাইনি কোনোদিন, আলাদা করে ভাবেইনি কোনোদিন, সেটা হয়ে যায়। মানে এই যে গোপালচন্দ্র ভট্টাচার্য এত বিজ্ঞান মনস্ক একটি ছাত্র ছিলেন ছোট থেকেই চাইতেন যে অনেক বড় স্তর পর্যন্ত যেতে পড়াশোনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে। তিনি যখন মাত্র ইন্টারমিডিয়েটটা পাশ করে নিজের পড়াশোনার জার্নিটা থামিয়ে দিতে বাধ্য হলেন, সেই সময় কিন্তু জীবনের বোধ বলো বা নিজের চেতনা বলো, সেইখান থেকে উঠে এলো তার অন্য একটি গুণ। কি গুণ? সেই সময় সাহিত্যের অন্দরমহলে পৌঁছে গেলেন তিনি। শুধু সাহিত্য নয়, সঙ্গীতেরও। আমরা যে মানুষটার পরিচয় সারা জীবন বা আগা গোড়াই বিজ্ঞানী হিসেবে পাই, গবেষক হিসেবে পাই, পতঙ্গ বিশারদ হিসেবে পাই, সেই মানুষটার নামের আগেই সাহিত্যিক বসানো যায়, সঙ্গীতজ্ঞ বসানো যায়, সে খবর হয়তো আমাদের খুব কমজনের কাছেই রয়েছে। কিন্তু হ্যাঁ, সেই সময় সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করলেন, লেখালেখি শুরু করলেন, তার পাশাপাশি যে লোকসঙ্গীতের বিরাট ভাণ্ডার আমাদের বাংলায়, সেই গ্রাম বাংলার লোকসঙ্গীতে নিজেকে ডুবিয়ে ফেললেন গোপালচন্দ্র ভট্টাচার্য। লিখলেন জারি গান, সারি গানের সুরে নিজেকে মাতিয়ে রাখলেন। হ্যাঁ, একটা কষ্ট, কোথাও চাপা কষ্ট, অধরা স্বপ্নের একটা হাতছানি ছিলই, কিন্তু তার মধ্যেই অন্য সমস্ত স্বপ্নগুলো তাকে, তার ভুবনটাকে যেন আলোয় ভরিয়ে দিল। লেখালেখি, গান, সমস্ত কিছু নিয়ে বেশ ভালোই চলছিল জানো। তারপর জীবন আস্তে আস্তে আবার ট্র্যাকে ফিরতে শুরু করলো। বলে

চাটাও চিনি ছাড়াই লাগে, তাই না? তাই চিনি ছাড়া চা না হয় একটু গান ছাড়া সকালেও না হোক, তাই আর একটা গান শুনে নেওয়ার সময়। আবার একটা সুন্দর গান শুনে নিয়ে কার কণ্ঠে, হ্যাঁ আমাদের যুববাণী শিল্পী বন্ধু ঋষভ চক্রবর্তীর কণ্ঠে আরও একটা সুন্দর গান শুনে নিয়ে আমরা আবার ফিরে আসবো গল্পে, জানবো সেই ট্র্যাকে ফেরার কাহিনী, যে কিভাবে স্বপ্নটা আবারও বাস্তবায়নের পথ নিজে খুঁজে নিল। চলো তাহলে এখন একটা ছোট্ট গান শুনে আবার ফিরে আসি।

হয়েছি তোমার যুববাণীর ওই বন্ধু ইন্দ্রিলা। যেমনটা বলছিলাম, যেমনটা গল্প করছিলাম, আজ গবেষক, বিজ্ঞানী, পতঙ্গ বিশারদ গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মবার্ষিকী, তার জীবন নিয়ে গল্প করছিলাম। আরও অনেক গল্প বাকি রয়েছে, তবে এটা ছাড়াও এই যে বিশেষ যে ঘটনা, একজন বিজ্ঞানীর জন্মদিন, এটা ছাড়াও আজকের দিনটার আরও বেশ কিছু বিশেষত্ব রয়েছে। যেমনটা আমরা রোজ বলি যে যে দিনটার শুরুটা খুব সাধারণভাবে হয় আমাদের চোখে, যে দিনটা খুব সাধারণ মনে হয়, সেই দিনটায় কিন্তু অতীতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার জন্য আসলে অসাধারণ। তার অসাধারণত্বের কথা, তার অসাধারণত্বের পরিচয় জানতে হবে তো, তাহলেই না বুঝবো আজকের দিনটার গুরুত্ব কতখানি। চলো তাহলে শুনে নেওয়া যাক আজ এই দিনে কী কী হয়েছিল অতীতে।

1498 সালের আজকের দিনে ইতালির ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার মূল ভূখণ্ড পদার্পণ করেন। তিনি ছিলেন ইতালীয় নাবিক এবং ঔপনিবেশিক। তার আমেরিকা অভিযাত্রা ওই অঞ্চলে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের সূচনা করেছিল। 1648 সালে আজকের দিনে সুইজারল্যান্ড স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পায়। 1698 সালের আজকের দিনে ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগরপত্তন করেন। 1773 সালের আজকের দিনে ব্রিটিশ সংসদ উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে রেগুলেটিং অ্যাক্ট আইন বিধিবদ্ধ করে। 1774 সালের আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের নতুন রাজধানী হয় কলকাতা। 1774 সালের আজকের দিনে জোসেফ প্রিস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন। প্রিস্টলি বাতাসে আরও 10টি গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেছিলেন, যার মধ্যে নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড আরও প্রভৃতি গ্যাস ছিল। 1834 সালের আজকের দিনে ব্রিটিশ উপনিবেশগুলোতে দাস প্রথা বাতিল করা হয়। 1861 সালের আজকের দিনে দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে এবং মনমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ইন্ডিয়ান মিরর প্রথম প্রকাশিত হয়। 1914 সালের আজকের দিনে জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1920 সালের আজকের দিনে ভারতের পেশাদার ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল কলকাতায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্পেনীয় সাবেক ফুটবল খেলোয়াড় আন্তোনিও লোপেস হাবাস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মুরারিলাল লোহিয়া। ঘরোয়া ফুটবলে ইস্টবেঙ্গল এপর্যন্ত 190টি শিরোপা জয়লাভ করেছে, যার মধ্যে 3টি ন্যাশনাল ফুটবল লীগ, 1টি ইন্ডিয়ান সুপার লীগ, 8টি ফেডারেশন কাপ, 1টি আইএফএফ সুপার কাপ, 16টি ডুরান্ট কাপ এবং 3টি ভারতীয় সুপার কাপ শিরোপা রয়েছে। 1868 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি লেখক এবং স্বামী বিবেকানন্দর অনুজ মহেন্দ্রনাথ দত্ত। মহেন্দ্রনাথ পৃথিবীর বহু ভাষা জানতেন এবং ভাষাতত্ত্বে তার গভীর জ্ঞান ছিল। সাহিত্য, কলা, বিজ্ঞান, কাব্য, ধর্মতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি, স্থাপত্য, সমাজবিজ্ঞান, জীববিদ্যা, দর্শন সমস্ত কিছু নিয়ে প্রায় 90খানি পুস্তকের রচয়িতা মহেন্দ্রনাথ দত্ত। 1881 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি শিল্প সমালোচক এবং অধ্যাপক অর্ধেন্দু কুমার গঙ্গোপাধ্যায়। অর্ধেন্দু কুমার ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সচিব ছিলেন। সোসাইটির পত্রিকা রিপম ছিল তার অসাধারণ প্রতিভা এবং নৈপুণ্যের এক উজ্জ্বল পরিচায়ক। ভারতীয় শিল্প এবং শিল্পকলা নিয়ে চীন, মায়ানমার এবং অন্যান্য অনেক স্থানে বক্তৃতা দিয়েছেন। ললিতকলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি এবং বহু প্রতিষ্ঠান তাকে সম্মানিত করেছে। 1933 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং কবি মীনা কুমারী, প্রকৃত নাম মেহজাবিন বানু। মূলত বাবার ইচ্ছাতে তিনি অভিনয়ে প্রবেশ করেন। 1939 সালে মাত্র 7 বছর বয়সে বেবি মীনা নাম নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। কামাল আমরোহি পরিচালিত পাকিজা তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র। ছবিটি তার মৃত্যুর 3 সপ্তাহ আগে মুক্তি পায়। 1939 থেকে 1972 পর্যন্ত তার অভিনয় জীবনে তিনি 90টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1955 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল। বর্তমানে তিনি ধারাভাষ্যকারের দায়িত্বে রয়েছেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1982 থেকে 1989 সাল পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ১৮৪৬ সালে আজকের দিনে মৃত্যু হয় দ্বারকানাথ ঠাকুরের। তিনি ছিলেন একাধারে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা, তৎকালীন সময়ে বিখ্যাত বিনিয়োগকারী এবং উদ্যোক্তা। দ্বারকানাথ ঠাকুরের জীবনযাপন ছিল রাজসিক এবং জাঁকজমকপূর্ণ। ব্রিটেনে অবস্থানকালে তার সমকাল

কালীনরা তাকে প্রিন্স নামে অভিহিত করতেন এবং এভাবেই কলকাতাতেও তিনি প্রিন্স হিসেবে পরিচিতি লাভ করেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মাতা পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেই সমস্ত সমকালীন বানিয়া এবং মুৎসুদ্দিদের মধ্যে একজন, যারা বাঙালি শিল্প বাণিজ্যের উদ্যোক্তা এবং সামাজিক তথা রাজনৈতিক কর্মযোগীদের প্রথম প্রজন্ম সৃষ্টি করেছিল। 1920 সালের আজকের দিনে মৃত্যু হয় বাল গঙ্গাধর তিলকের। একাধারে ভারতীয় পণ্ডিত এবং জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী ছিলেন তিনি। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাকে আরও সম্মান দিয়ে লোকমান্য বলা হতো, যার অর্থ জনগণ দ্বারা গৃহীত। তিনি হোমরুল আন্দোলনের জনক ছিলেন। তিনি মারাঠা এবং কেশরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করতেন। তার লেখা উল্লেখযোগ্য পুস্তক হল গীতা রহস্য। 1929 সালে আজকের দিনে মৃত্যু হয় বাঙালি শিক্ষক এবং বিজ্ঞানী রমেশচন্দ্র ভট্টাচার্যের। 1977 সালে আজকের দিনে মৃত্যু হয় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুকাভিনেতা জহর রায়ের। তিনি সিনেমাতে সিরিয়াস কমেডি যুক্ত করে নজির স্থাপন করেছিলেন। তার অগণিত পারফরমেন্সের মধ্যে ধন্নী মেয়ে, ছদ্মবেশী, ভানু গোয়েন্দা এবং জহর অ্যাসিস্ট্যান্ট ছাড়াও সত্যজিৎ রায়ের পরিচালনায় বেশ কয়েকটি ছবি বেশ উল্লেখযোগ্য। 1982 সালের আজকের দিনে মৃত্যু হয় বাঙালি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর। তার লেখা ছোট গল্প ভাত ও মাছ, ট্যাক্সিওয়ালা, নীল পেয়ালা, সিঁদেল, এক ঝাঁক শিশু দেব শিশু পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে। 1948 সালে দেশ পত্রিকায় ধারাবাহিক উপন্যাস সূর্যমুখী প্রকাশিত হয়। এরপর থেকে তিনি সাহিত্য চর্চাকেই জীবিকা হিসেবে বেছে নেন। তাকে কল্লোল যুগের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার বলে মনে করা হয়। 1999 সালে আজকের দিনে মৃত্যু হয় ব্রিটিশ ভারতের বাঙালি লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদ চন্দ্র চৌধুরীর। স্কলার এক্সট্রাঅর্ডিনারি শীর্ষক ম্যাক্স মুলারের জীবনী লিখে তিনি 1975 সালে ভারত সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মাননা হিসেবে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। তিনি তার ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এবং তির্যক প্রকাশভঙ্গির জন্য বিশেষভাবে আলোচিত ছিলেন। বলা হয় নীরদ চন্দ্র চৌধুরী ব্রিটিশদের চাইতেও ভালো ইংরেজি জানতেন। 1990 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কর্তৃক ডিলিট বা ডক্টর অফ লিটারেচার ডিগ্রি অর্জন করেন নীরদ চন্দ্র চৌধুরী।

দেখো, মোটামুটি সবই তো হলো, মানে সব গল্পই হলো। যেমন আমাদের আজকের যে প্রধান গল্পের বিষয়, সেই গল্প তো আমরা রয়েছি অলরেডি, অবশ্যই অনেকটা বাকি, তবে হ্যাঁ খানিকটা তো হয়ে গিয়েছেই। আজকের দিনের যে গল্প সেটাও হয়ে গিয়েছে, তবে ওই যে বললাম বর্ষার দিনে একটু বর্ষার গান হবে না, মানে চায়ের কাপ হাতে নিয়ে শুধুই গল্প কেমন যেন লাগে, একটু গান হলে মন্দ হয় না বলো? চলো আবারও গল্পে ফিরে আসবো, তবে তার আগে এই গানটা তোমার জন্য। হ্যাঁ আবারও বলে দিই, এই গান কার কণ্ঠে? যুববনের শিল্পী বন্ধু ঋষভ চক্রবর্তীর কণ্ঠে।

1918 সাল, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে টেলিফোন অপারেটরের কাজ করছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। শত কাজের মধ্যেই প্রবাসী পত্রিকায় জৈবদ্যুতি নামক একটা প্রবন্ধ প্রকাশিত হল। কার লেখা? এই যে গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা। ব্যাস ঘুরে গেল গল্পের মোড়। প্রবন্ধটি পড়ল জগদীশচন্দ্র বসুর নজরে। আর কথাতেই আছে বন্ধু, রতনে রতন চেনে। রতনটিকে চিনতে পারলেন জগদীশচন্দ্র বসু। দেরি না করে তাকে সদ্য প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দিরে তদারকির কাজে নিযুক্ত করলেন। এই প্রতিষ্ঠানে থেকেই গোপালচন্দ্র ভট্টাচার্য শুরু করলেন নিজের গবেষণা। জীববিদ্যার ওপর পুরো দমে কাজ করতে শুরু করলেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি গোপালচন্দ্রকে। তাহলে আর্থিক কারণে ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা, কিন্তু ইচ্ছা শক্তি যে প্রবল, বাংলার গাছপালা কীটপতঙ্গ পশু পাখিদের দৈনন্দিন জীবনযাত্রাকে তিনি কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন, গবেষণা চালিয়ে গিয়েছেন নিরন্তর। 1921 থেকে 1971 বসু বিজ্ঞান মন্দিরে তিনি গবেষণা চালিয়েছেন ব্যাং, পিঁপড়ে, মৌমাছি, মাকড়সা প্রভৃতি পতঙ্গ নিয়ে। 1930 সালে বাংলার মাছ খেকো মাকড়সা সম্বন্ধে তার বিশদ পর্যবেক্ষণ বসু বিজ্ঞান মন্দিরের ট্রানজ্যাকশনে বেরোয়। ভাবতে পারছো, আমাদের কাছেও খুব অদ্ভুত আজও শুনতে লাগছে, তাই না? মাছ খেকো মাকড়সা, সেই সময় দাঁড়িয়ে গোপালচন্দ্র ভট্টাচার্য খুব কাছ থেকে এই বিষয়গুলোর ওপরে, এই যে যে বিষয়গুলো আমাদের চোখ এড়িয়ে যায়, আমরা হয়তো জানিও না বা জানলেও আমাদের মনে অতটা দাগ কাটে না, সেই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর ভেতরে কি বিজ্ঞান থাকতে পারে, তার কি কারণ থাকতে পারে, তার ফলাফল কি হতে পারে প্রকৃতির ওপর, সমস্তটা নিয়ে চর্চা করতেন গোপালচন্দ্র ভট্টাচার্য। 1934 থেকে 1935 সালে পিঁপড়ে অনুকারী মাকড়সা, টিকটিকি শিকারী মাকড়সা সম্বন্ধে চারটি গবেষণাপত্র মুম্বাইয়ের ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, আমেরিকান সায়েন্টিফিক মান্থলি এবং কলকাতার সায়েন্স অ্যান্ড কালচারে প্রকাশিত হয়। স্বয়ং জগদীশচন্দ্র আশা করেছিলেন এই যে আন্তর্জাতিক মানের গবেষণা, এই নিবন্ধগুলি গোপালচন্দ্রকে বিদেশেও ব্যাপক

পরিচিতি দেবে। কিন্তু ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি তখন পাল্টাচ্ছে। হিটলারের অভ্যুত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা, এই যে এই সম্ভাবনা, জগদীশচন্দ্র বসুর মনেও যে আশা, সেই আশাতে এক প্রকার জল ঢেলে দিল। যাই হোক, তাতে তো কিছু যায় আসে না, বিজ্ঞানী কোনো এক্সপেকটেশন নিয়ে বিজ্ঞান চর্চা করে না, তাই না? তার স্বভাবে থাকে, তার রক্তে থাকে, তার মননে থাকে বিজ্ঞান। তাই চলতে থাকলো বিজ্ঞান চর্চা পুরো দমে। সামান্য উপকরণ দিয়ে যে কত অসামান্য মণিমুক্ত আবিষ্কার করা যায়, তার জীবন্ত উদাহরণ ছিলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। কত কি যে তিনি খুঁজে বের করেছেন, যেমন ধরো পিঁপড়ের ডিম থেকে রানী, পুরুষ না কর্মী, কোন ধরনের পিঁপড়ের জন্ম হবে তা বুঝতে টবে রাখা আম গাছে বাসা বানিয়ে দিয়েছিলেন পিঁপড়েদের। সেখানে রেখেছিলেন শুধুই কর্মী পিঁপড়ে, আর টবের চারদিকে জল রেখে দিয়েছিলেন এমনভাবে যাতে অন্য কোনো পিঁপড়ে প্রবেশ করতেই না পারে। ছ সপ্তাহ পর কি দেখা গেল জানো? তুমিও শুনলে অবাক হবে, কর্মী পিঁপড়েরাই শুধু থাকছে সেখানে, সেখানেও কিন্তু ডিম পাড়া হয়েছে, লার্ভা রয়েছে এবং পিঁপড়ের সংখ্যাও বেড়েছে। স্ত্রী পিঁপড়ে তো নেই, তবে কিভাবে সম্ভব হলো এটা? সেটা খুঁজতেই 1939 থেকে 1941 সাল পর্যন্ত খাবার, বাসা, পিঁপড়ের প্রকৃতি পাল্টে নানা রকমভাবে তিনি গবেষণা করলেন পিঁপড়ের ডিম পাড়ার ধরনের ওপর। গবেষণার বিষয়বস্তুটা বুঝতে পারছো? আমরা হয়তো ভাবতেই পারবো না এই বিষয়ে গবেষণা করা যেতে পারে। এরকম বহু প্রশ্ন, বহু কৌতূহলের উত্তর পেতে রাত দিন এক করে গবেষণা করেছিলেন গোপালচন্দ্র। সাধে কি বলা হতো, গোপালচন্দ্র হচ্ছেন স্বভাব বিজ্ঞানী। সেই সময় দাঁড়িয়ে বিজ্ঞানের যে শাখায় পড়াশোনার কথা মানুষ ভাবতেই পারত না, সেই শাখায়, সেই পতঙ্গবিদ্যার জগতে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। একের পর এক অভাবনীয় আবিষ্কার ঘটতে থাকে। তবে তার সবচেয়ে আশ্চর্যের আবিষ্কারটি বোধ হয় জৈব দ্যুতি। সেটা কীরকম, দাঁড়াও বলছি। তখন গ্রামের মানুষের মনে একটাই প্রশ্ন, একটাই ভয়। সেই সময় সবাই একটা জিনিস নিয়েই খুব চিন্তায় রয়েছে, যে পরিত্যক্ত জায়গায় বৃষ্টি হলেই আগুন জ্বলে যায় কিভাবে, কে এসে আগুন জ্বালিয়ে দিয়ে যায়, তাও আবার জলের মধ্যে। এই রহস্যের ভেদ করতে এক বৃষ্টি ভেজা রাতে গোপালচন্দ্র রওনা দিলেন পাঁচির মার ভিটের দিকে। সেদিকে এক জঙ্গুলে জনমানব জায়গা, জনমানবহীন জায়গা। দেখলেন দক্ষিণ পশ্চিম কোণে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে যেন এক অস্পষ্ট আলোর রেখা। কাছে যেতেই সেই রেখা আরো স্পষ্ট, আরো উজ্জ্বল, অথচ কেউ কিন্তু নেই সেখানে আগুন জ্বালানোর মতো। হঠাৎই তা দপ করে নিভে গেল, ফের জ্বলে উঠল, ফের নিভে গেল, আবারও খানিক পর জ্বলে উঠল। কিছুটা এগিয়ে দেখা গেল সেটা শুধুমাত্র একটা আলোর রেখা নয়, একটা বিশাল বড় অগ্নিকুণ্ড। আগুনের শিখা নেই ঠিকই, তবে ওই যে কাঠ কয়লা পুড়ে যেমন গনগনে আগুন হয়, গনগনে গনগনে একটা তাপ হয়, অনেকটা সেই রকম। সে আলোর তীব্রতা নেই, তবে আলোর উজ্জ্বলতা রয়েছে। তিনি লক্ষ্য করলেন শুষ্ক দিনে জঙ্গলে জল পড়লে রাত্রিবেলায় এই আলো দেখা যাচ্ছে, অথচ দিনের আলোয় দেখা যাচ্ছে না। পচা গাছপালার এই আশ্চর্য আলো বিকিরণের ক্ষমতার ওপর তার প্রথম বৈজ্ঞানিক রচনা প্রকাশিত হলো প্রবাসী পত্রিকায় 1326 বঙ্গাব্দে, যে রচনায় তাকে পৌঁছে দিয়েছিল বসু বিজ্ঞান মন্দিরের দোরগোড়ায়। তবে শুধু বিজ্ঞান চর্চা করে কি থেমে থেকেছিলেন? প্রথমেই বলেছি যে জারিগান, সারিগান, সাহিত্য, সমস্ত কিছুতে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন, সেগুলোও চলছিল পাশাপাশি। তারও পাশাপাশি যেটা চলছিল, যেটা একজন দেশের মানুষ হিসেবে, অন্যান্য পিছিয়ে পড়া দেশের মানুষদের জন্য আমাদের প্রত্যেকেরই করা কর্তব্য, সেই কর্তব্যটার কথাও খুব সুন্দর করে মাথায় রেখেছিলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। শুধু বিজ্ঞান চর্চাই নয়, অন্তজদের লেখাপড়া শেখানো, জারিগান, কথকথার মাধ্যমে গ্রামের মানুষকে বিজ্ঞান মনস্ক করার যে চেষ্টা, সেই সময় দাঁড়িয়ে সেটাও তিনি নিরন্তর করে গিয়েছিলেন। সত্যেন্দ্রনাথ বসু জ্ঞান এবং বিজ্ঞান পত্রিকার সম্পাদনার ভারটি তারই হাতে সমর্পণ করলেন। প্রায় 3 দশক সম্পাদক থাকাকালীন তিনি বাংলার বিজ্ঞান সাহিত্যে এক নতুন অধ্যায় উন্মোচন করলেন। তাহলে এরকম রত্নসম মানুষটিকে কি একটি পরিচয়ে বাঁধা যায় কখনো? কখনোই যায় না। তাই অনুপ্রেরণার এক বিরাট উৎস হয়ে, এক সীমাহীন উৎস হয়ে তিনি চিরকাল রয়ে যাবেন আমাদের মনের মণিকোঠায়। আজকের এই বিশেষ দিনে তাকে জানাই আমাদের অশেষ শ্রদ্ধা এবং প্রণাম। তাহলে গল্প তো অনেকখানি হলো, ঝুলিতে যে গান এখনো বাকি, চলো তাহলে আবারও একটা গান শুনে আমাদের বাকি থাকা অংশে, আমাদের ঘড়ি বাবাজি কিন্তু বলছেন যে এবার আমাদের এই সুপ্রভাতের আড্ডা প্রায় শেষের পথে, তবে শেষ হয়েও যে শেষ হয়নি, এখনও খানিকটা বাকি আছে, সেই গল্পে আসবো। তবে তার আগে শিল্পী, যুববাণীর শিল্পী বন্ধু ঋষভ চক্রবর্তীর কণ্ঠে আরও একটি গান।

গল্প হলো। তবে ওই যে আজ আমাদের সুপ্রভাতের আড্ডার সেই অংশটাও গল্পে গল্পেই কাটুক, যে কথায় কথায় যে কথা সহজে বলা যায় না সে কথা গল্পের মাধ্যমে বলা যায় আরও সহজে, তাই না? তাই সেই সমস্ত কথা, যে কথাগুলো আমাদের জীবনের চলার পথে আমাদেরকে ঠিক পথে ফিরিয়ে আনে মাঝে মধ্যে, সেই সমস্ত কথাই আমরা বলি কথায় কথায় গল্পের ছলে। তাই আজ যখন বিজ্ঞান নিয়ে এত আলোচনা করলাম, এত গল্প করলাম, তাই বিজ্ঞান প্রসঙ্গেই একটা ছোট্ট গল্প তোমাদের বলি। ধরো একটা বিদ্যালয়, সেই বিদ্যালয়ে একটি বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্রথম পুরস্কার একটা মোটা অঙ্কের বৃত্তি। এবার অর্ণব এবং নীল দুজন বন্ধু, তারা দুজনেই তাতে পার্টিসিপেট করেছে। এবার অর্ণব ভাবছে যে আমি একটা খুব ইন্টারেস্টিং অ্যাট্রাকটিভ কিছু একটা প্রজেক্ট বানাই, যেটা দেখলেই সবাই বলবে যে এ তো আর দেখার কিছুই নেই, এত দারুণ চমৎকার একটা প্রজেক্ট এটা বানাতে পেরেছে এটাই যথেষ্ট। তাই সে কী করলো, প্রথমেই ইন্টারনেটে সার্চ করলো যে এমন ফাটাফাটি দুর্দান্ত রকমের কী প্রজেক্ট হতে পারে যেটা দেখলে সবাই হাঁ হয়ে যাবে, এমন হাঁ হয়ে যাবে যে ভালো করে আর মানে ভেতরে কীভাবে কাজ করছে প্রজেক্টটা বা কীভাবে কীভাবে তার মাথায় এই আইডিয়া এলো এসব হয়তো জানতে চাইবেই না, এতটাই অবাক হয়ে যাবে। তাই সে সুন্দর একটা প্রজেক্ট এর আইডিয়া ইন্টারনেট থেকে নিল, সেটা দেখে দেখেই সে সেটা বানিয়ে ফেলল। তার ভিতরের লজিক বা যা যা জানা দরকার সেই কার্যকারিতা সম্পর্কে সেটা অর্ণব জানতে পারলো না। আর নীল ওদিকে প্রজেক্ট বানানোর সুযোগ পেয়ে খুব খুশি, সে নিজের মাথা থেকে ভেবে ভেবে একটা আইডিয়া বের করে নিজেই তার ওয়ার্কিং ফ্লো মানে কিভাবে কি কাজ করবে সমস্তটা নিজে হাতে ঠিক করে বারবার ব্যর্থ হওয়ার পরে ফাইনালি একটা ছোট্ট প্রজেক্ট, একটা সিম্পল প্রজেক্ট তৈরি করলো যেটা সম্পূর্ণটা সে নিজে করেছে। তার আইডিয়া, তার যে তৈরির যে কাজ, তার যে লজিক রয়েছে, তার যে জ্ঞান রয়েছে জানার দরকার সমস্তটা সে জানে তার নখ দর্পণে। এবার ফাইনাল দিনে যেদিন বিচার হবে সেদিন দুজনেই গিয়ে পৌঁছলো এবং ঘটনাক্রমে কি হলো, দুজনেরই প্রজেক্টে একটা করে গণ্ডগোল ধরা পড়লো। মানে বিচারক যে বিচার করতে আসবেন সেই সময় দুজনেই দেখলো তাদের প্রজেক্ট কোনো একটা কারণে কাজ করছে না। এবার অর্ণব তো পুরোটাই ইন্টারনেট থেকে করেছে, সে কিছুতেই প্রজেক্টটাকে আর ঠিক করতে পারলো না, কোথায় ভুল হচ্ছে কীভাবে ভুল হলো সে কিছুই বুঝতে পারলো না। বিচারক দেখে তো অবাক হয়ে গেলেন, তুমি প্রজেক্ট বানিয়েছো তুমি জানোই না কীভাবে কী ঠিক করতে হবে বা কোথায় কেন ভুল হচ্ছে বুঝতে পারছো না। আর ওদিকে নীল কিছুটা সময় নিল কিন্তু চট করে সে প্রজেক্টটাকে ঠিক করে ফেললো যে হ্যাঁ স্যার আমার এখানে ভুল হচ্ছিলো আমি বুঝতে পেরেছি আমি ঠিক করে নিলাম। তাই যথারীতি নীল সেই বৃত্তিটা পেল, অর্ণব মুখ কালো করে দাঁড়িয়ে রইল এক পাশে। তখন বিচারক স্যার এসে নীলকে অর্ণবকে বললেন যে দেখো শর্টকাট তোমার সময় বাঁচাতে পারে কিন্তু তোমাকে চিরস্থায়ী জ্ঞান তো দিতে পারবে না, শর্টকাট শর্ট টাইম বেনিফিটের জন্যই ঠিক আছে কিন্তু তুমি যদি জ্ঞান বিস্তার করতে চাও, প্রকৃতভাবেই নিজেকে দক্ষ করে তুলতে চাও কোনো বিষয়ে, তবে সেই বিষয়টিকে অন্য কোথাও থেকে কপি করো না, সেটাকে নিজের মধ্যে আত্মস্থ করো, তাহলেই দেখবে আসল সাফল্য একদিন ধরা দেবে। তোমার সেই কনফিডেন্স থাকবে যে তুমি যে কোনো বিপদে পড়ে সেই বিষয়টিকে আবার নিজের আয়ত্তে আনতে পারো। তাহলে এই শিক্ষাই আমাদের দেয় এই গল্পটা, যে শর্টকাট কখনো কখনো দরকার হলেও জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শর্টকাট অ্যাভয়েড করাই ভালো, তাই না? চলো তাহলে কথায় কথায় এই গল্পটাও বলা হয়ে গেল। জীবনে চলার পথে হয়তো আমাদের অনেকেরই কাজে লাগবে এটা, কিন্তু তোমার যে এত কিছু বললাম তার মধ্যে সবথেকে তোমার মনে রাখার মতো বিষয় কি বলতো? হ্যাঁ তুমি বলবে এই তো বললে শর্টকাট নিতে নেই, খুব দরকার না হলে এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কিন্তু তার পাশাপাশি আর কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যুববাণীর অনুষ্ঠান শোনার কথা, কারণ এখন আমাকে ঘড়ি বলছে বটে যে আমার সময় প্রায় শেষের দিকে, কিন্তু যুববাণীর আরও অনেক বন্ধুরা তোমার সঙ্গে গল্প করতে আসছে, চটপট শুনে নিতে হবে তো, কখন কি থাকছে শুনতে হবে আরও অন্যান্য অনেক বিষয়, অনেক গল্প, অনেক গান থাকছে বেলা 11টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সিনেস্কোপ নিয়ে মল্লিকা এবং সৌরভ, বেলা 12টায় মৈত্রী প্রচার তরঙ্গে সুভাষিস থাকছে অল্প অল্প গল্প কথা নিয়ে। ঘড়ি ভাই এই মুহূর্তে আমাকে যদিও বলছে আজকে আমার গল্পটি শেষ হলো নোটে গাছটি মুড়িয়ে গেল বলে, কিন্তু একটু পরে এসেই যুববাণীর অন্য বন্ধুরা জল দিলে নোটে গাছ আবার সতেজ হয়ে যাবে, আবার গল্পের আসর বসবে। ততক্ষণ যুববাণীকে সঙ্গে রেখো, প্রাণে রেখো, কানে রেখো, আর শুনতে থেকো, আমাদের জানাতে থেকো কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। তোমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারো বা আমাদেরকে চিঠিও লিখতে পারো। আজকের মতো তবে বিদায়,
চলি বন্ধু, ভালো থেকো, আবার কথা হবে।

এতক্ষণ শুনলেন এসরাজ, শিল্পী সমর্পিতা বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন কীর্তন, শিল্পী মানসী ঘোষ দস্তিদার।

এতক্ষণ শুনলেন কীর্তন, শিল্পী মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। পূর্ব বর্ধমানের রেনেসাঁয় ধৃত জঙ্গি হামিমকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড থেকে এক মহিলাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। রাতেই ধৃতকে বর্ধমান থানায় আনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য এই মহিলাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। এর মাধ্যমে নির্দিষ্ট টার্গেট করে তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিল বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। এদিকে ধৃত জৈশি মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে। হামিমের সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। তার বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ তথ্য নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসটিএফ সূত্রে জানা গেছে, হামিমকে বিভিন্ন রাজনৈতিক নেতা ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির গতিবিধির ওপর নজরদারির কাজে লাগানো হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কয়েকজন বিধায়ক ও শাসক দলের নেতার গতিবিধির

0: উপর নজরদারি করে সেই সংক্রান্ত তথ্য পাচারের সঙ্গেও সে জড়িত বলে অনুমান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি যাবতীয় তথ্য গোপন রাখতে চান। এসটিএফই আজ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য জানিয়েছেন, আগের সরকারের গাফিলতির কারণেই পশ্চিমবঙ্গ অপরাধীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে, তবে আগামী দিনে এই চিত্র পাল্টে যাবে বলেও মত প্রকাশ করেন তিনি।
1: বাম জমানায় এটা ছিল সেফ প্যাসেজ, আর এখন হয়ে গেছে সেফ হোম। সমাজ বিরোধীরা মনে করতো তৃণমূল সরকারটা তাদের সরকার, আর বিভিন্ন মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা, মৌলবাদীদের সাহায্য নেওয়া, ব্লক ভোটের স্বার্থে চালিয়ে যাবার পর সন্ত্রাসবাদীরাও মনে করে ফেলেছিল এই রাজ্যটা তাদের রাজ্য, এটা হ্যাপি হান্টিং গ্রাউন্ড, ওসব কিছু থাকবে না, সব সাফা হয়ে যাবে।
0: অনুপ্রবেশের ফলে রাজ্যে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্য সচিবালয়ে নবান্নে মুখ্য জনগণনা আধিকারিক সম্মেলনের উদ্বোধন করে শ্রী অধিকারী বলেন, পূর্বতন সরকার অনুপ্রবেশের মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সময়মতো চিঠি পাঠানো হলেও প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার জনগণনার কাজ শুরু করেনি বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে পর্যাপ্ত বেড়া না থাকাই জনবিন্যাসে পরিবর্তনের অন্যতম কারণ। এদিকে পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনিউমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় sc.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। রাজ্য সরকার নাগরিকদের হাতে নাগরিকত্ব শংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ নিউ টাউনে কনভেনশন সেন্টারে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে নাগরিকদের হাতে এই শংসাপত্র তুলে দেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। জনগণনার অংশ হিসেবে মুখ্যমন্ত্রী আজ বেলা 11টায় বিধাননগরের সেচ দপ্তরের বাংলোতে সেলফ এনিউমারেশনে অংশ নেবেন। রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়াদের ইস্কনের মাধ্যমে মিড ডে মিল দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুপুর 12টা নাগাদ কলকাতার তারাতলায় ইস্কনের অন্নামৃত রান্নাঘরে এই প্রকল্পের সূচনা করবেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়ুয়াদের খাবার প্যাক করে দেওয়া হবে, এতে আলাদা করে থালা ধোয়া মোছার ব্যাপার থাকবে না। উল্লেখ্য, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দিতে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেদ্ধ ডিম দেবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। ছাত্রছাত্রীরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য ইতিমধ্যে মিড ডে মিলের বাজেট বাড়িয়েছে রাজ্য সরকার। এর আগে প্রাথমিকে 6.78 টাকা করে বরাদ্দ ছিল, বর্তমানে তা বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। মিড ডে মিলের পরিষেবা আরও ভালো করতে যারা রান্না করেন তাদের মাসিক ভাতা 3,000 টাকা করেছে সরকার। দান করা রক্ত পাচারের অভিযোগে রাজ্যের 11টি বেসরকারি ব্লাড ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। আজ থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে নির্দেশিকায় জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এর তালিকায় রয়েছে সোনারপুর, এন্টালি, পদ্মপুকুর, যোধপুর পার্ক, বেলেঘাটা, হাওড়া, কৃষ্ণনগর, রায়গঞ্জ ও পূর্ব বর্ধমানের কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাংক। সম্প্রতি সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু গরমিলের ছবি প্রকাশ্যে আসায় এই সিদ্ধান্ত। বেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সন্ধ্যায় নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ভারত গৌরব সম্মাননা প্রদান করা হবে। অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে প্রাক্তন অধিনায়ক বলাই মুখোপাধ্যায় ও তরুণ দেকে দেওয়া হবে জীবনকৃতি সম্মান। এবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আনোয়ার আলী এবং সাথী দেবনাথ। রিতম পোরেল বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তিন তালে তবলা, শিল্পী উস্তাদ সাবির খান, হারমোনিয়াম সহযোগিতায় হিরণ্ময় মিত্র।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তিন তালে তবলা, শিল্পী উস্তাদ সাবির খান, হারমোনিয়াম সহযোগিতায় হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। ঘড়ির কাঁটায় এখন সময় 4:59:49। এখন খবর।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রশান্ত কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান শিল্পী মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী শর্মিলা দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান, শিল্পী কিশোর কুমারের কণ্ঠে প্রথম গানটি নমকিন ছায়াছবি থেকে। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত আজ বক্সিংয়ে দুটি এবং প্যারা অ্যাথলেটিক্সে একটি সোনা জিতেছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট 0-1 গোলে কলকাতা কাস্টমসের কাছে পরাজিত হয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবসে অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল এবং সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে আজ বক্সিংয়ে ভারত দুটি সোনা জিতেছে। মহিলাদের 57 কেজি বিভাগে জ্যাসমিন লাম্বোরিয়া সোনা জিতেছেন। উত্তর আয়ারল্যান্ডের মিশেলা ওয়ালসকে 5-0 ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি। এছাড়া 54 কেজি বিভাগে প্রীতি পাওয়ার কানাডার স্ক্যারিয়েট সাভানা সেলগাডোকে 5-0 ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। এছাড়াও আজ একাধিক ভারতীয় বক্সার পদক দখলের লড়াইয়ে নামবেন। মহিলাদের 75 কেজি বিভাগে লাভলিনা বরগোহাই, 51 কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, 60 কেজি বিভাগে প্রিয়া খাঙ্গাস এবং 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী ফাইনালে লড়বেন। পুরুষদের 55 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন যাদুমণি সিং মান্দেনবাম, 60 কেজি বিভাগে

0: সচিন সিওয়াজ 80 কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘাল এবং 90 কেজির বেশি ওজনের বিভাগে লড়বেন নরেন্দ্র বেরওয়াল। প্যারা অ্যাথলেটিক্সেও ভারত এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে সোমান রানা স্বর্ণ এবং শুভম জুয়েল রৌপ্য পদক জিতেছেন। এর ফলে পুরুষদের শর্টপাট F57 ইভেন্টে ভারত প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করল এবং এই একই বিভাগে একই সঙ্গে দুজন অ্যাথলেটের পদক জয় নজির করল। জুডোয় মহিলাদের 57 কেজি বিভাগে ভারতের যামিনী মৌর্য রূপ জিতেছেন। ইংল্যান্ডের অ্যাসেলিয়া টোপ্রাক যামিনীকে হারিয়ে সোনা জিতেছেন। জুডোয় পুরুষদের 90 কেজি বিভাগে করণজিৎ সিং মান ও মহিলাদের 70 কেজি বিভাগে ইনুঙ্গানবি তাখেল লাম্বাম প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। পুরুষদের ট্রিপল জাম্পে ভারতের প্রবীণ চিত্রাফেল রূপ ও সেলভা প্রভু থিরুমারান ব্রোঞ্জ পেয়েছেন। মহিলাদের 10,000 মিটার রেস ওয়াকে ভারতের প্রিয়াঙ্কা 45:53 সময় নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছেন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের 1500 মিটার T54 ইভেন্টে ভারতের রমেশ অম্বুগন সপ্তম স্থানে শেষ করে ফাইনালে উঠেছেন। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়েন্ট 0-1 গোলে কলকাতা কাস্টমসের কাছে পরাজিত হয়েছে। খেলার 86 মিনিটে পেনাল্টি থেকে রাহুল সরেন গোল করেন। নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব 1-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিয়েছে। ভারতীয় দলে খেলা লালিয়ানজুয়ালা ছাং থেকে মোহনবাগান সুপার জায়েন্ট দলে নিয়েছে। তার সঙ্গে 3 বছরের চুক্তি হয়েছে সবুজ মেরুন দলের। মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে গত বছরে তিনি ISL-এ 13 ম্যাচে করেছেন 4 গোল। ইস্টবেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সকালে ক্লাব নবুতে এক অনুষ্ঠানে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর ক্লাব পতাকা উত্তোলন করা হয়, কাটা হয় কেক। কলকাতার নজরুল মঞ্চে আজ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল, সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে ভারত গৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন অধিনায়ক বলাই মুখার্জি ও তরুণদেরকে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিশিষ্ট চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলিকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা, সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রডপিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল 43 বছর। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছে তাঁর সংস্থা ইলিট এক্সপার্ট। খেলার খবর শেষ হলো।
1: This is Akashvani, a review of this week's Parliament proceedings read by Ashish Abraham. After the first week of monsoon session of Parliament was washed out, this week resulted in some productivity with the government able to push through the key legislation, enabling swift trial and stiffer penalties and sentence to deal with examination paper leak menace. Both houses approved other legislations as well, often without discussion, even as opposition continued to stall proceedings over police crackdown on students' protest and donation theft at the Ram Temple in Ayodhya. On Monday, government introduced a bill in the Lok Sabha to amend the anti-paper leaks law with stricter punishment of up to 10 years in jail and 50 lakh rupees fine. According to the Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026, investigations into paper leak cases are to be completed within 2 months. Those involved in organized crimes of cheating face 5 to 10 years of imprisonment and a minimum fine of 1 crore rupee. The present law has provisions for a minimum of 3 to 5 years of imprisonment to curb cheating. The bill was introduced by Minister Jitendra Singh after the lower house met at 12 noon following an adjournment in the morning over opposition protest. After the introduction amidst the din, the chair again adjourned the house till 2 p.m. As soon as the house reassembled, Speaker Om Birla adjourned the house till 5 p.m., giving the government and opposition a 3-hour window to settle differences. When the house met after the third adjournment at 5 p.m., presiding officer Krishna Prasad Tineti tried to take up the Public Examinations Amendment Bill. However, opposition MPs were on their feet demanding withdrawal of FIRs filed against students. Parliamentary Affairs Minister Kiran Rijiju alleged that Congress and its allies are deliberately not allowing the debate on the bill. No discussion could take place on the bill as opposition refused to relent. In the Rajya Sabha, proceedings were adjourned on Monday without transacting any business, following opposition ruckus over police action on students protesting NEET paper leak. The upper house witnessed 4 adjournments before being adjourned for the day around 5:20 p.m.

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। কর্ণাটকের মাইসুরুতে আজ স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেছেন। সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার শিবকিলার মধ্য দিয়ে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় 2,117 কোটি টাকার বেশি অগ্রিম সহায়তা অনুমোদন করেছেন। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে আজ এখনও পর্যন্ত ভারত 5টি সোনা পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়াক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধনের পর তিনি বলেন, স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। দেশের যুবারাই বিশ্ব উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠছে বলে তিনি জানান।
1: स्वामी विवेकानंद जी युवाओं की शिक्षा को राष्ट्र निर्माण का मजबूत आधार मानते थे। उन्होंने स्वयं ये देखा था कि कैसे दुनिया के देश अपने युवाओं को शिक्षित बना रहे हैं, लेकिन दुर्भाग्य से तब भारत गुलाम था। उस दौर से लेकर अब तक भारत के युवा ने एक लंबी यात्रा तय की है। आज युवा दुनिया के विकास को गति दे रहा है। आज भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही है। भारत के युवाओं के सामर्थ्य से
0: 1892 সালে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপতি থওয়ার চাঁদ গেহলট এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরমে আজ আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রী মোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তর অন্ধ্রে উন্নয়নের এক মাইল ফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর নামাঙ্কিত বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে উল্লেখ করে শ্রী মোদী জানান, দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে। 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানে ভ্রমণ আরও সাশ্রয়ী করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচি সূচনা করবেন। এর সঙ্গে 100 সপ্তাহব্যাপী দেশের জনভাগিদারী প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবে। প্রায় 6 বছর বন্ধ থাকার পর সিকিমের নাথুলা পাস এবং হিমাচল প্রদেশের কিন্নৌর জেলার সিপকিলার মাধ্যমে ভারত ও চীনের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্য আজ ফের শুরু হয়েছে। ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আজ সকালে নো ম্যানস ল্যান্ডে ভারতের ও চীনের আধিকারিকরা বৈঠক করেন। কোভিড অতিমারীর কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল 2026-এর লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। মহারাষ্ট্রের পুনেতে আজ লোকমান্য বাল গঙ্গাধর তিলকের 106তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে অজিত ডোভাল অসাধারণ অবদান রেখেছেন। দেশের প্রতি তাঁর অবিচল সেবা ও ভালোবাসার স্বীকৃতি হল এই পুরস্কার।
1: अजीत डोभाल जी को पुरस्कार देने के लिए उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
0: অজিত ডোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত শক্তিশালী ও দক্ষ দেশ হিসেবে উঠে আসছে। নাগরিকদের বিকশিত ভারত গঠনে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
2: ভারত কা বিকাশ কই লোগোঁ কে লিয়ে, কই দেশোঁ কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে খাতা কি। দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হর উসকো আপ আগে বড়াতে কে লিয়ে আগর একজুট হোকে চলেন তো উতনি দূর ভি নেই হ্যায়। আজ হাম বহুত ভাগ্যশালী হ্যায়, হামারে দেশ মে এক এসা নেতৃত্ব হ্যায়, হামারে দেশ কে অন্দর এক এসা বাতাবরণ হ্যায় কি জাহাঁ পর হাম আপনে আপকো শক্তিশালী বনা সকতে হ্যায়।
0: কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা দিয়েছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000 বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বর্ষায় দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির মোকাবিলায় 2,117,85,00,000 টাকা অগ্রিম সহায়তার অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল বা এসডিআরএফ এর কেন্দ্রীয় অংশ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুজরাট, ওড়িশা এবং মহারাষ্ট্র এই 3 রাজ্য পাচ্ছে 500 কোটি টাকা। অসমের জন্য মঞ্জুর করা হয়েছে 379,35,00,000 টাকা। হিমাচল প্রদেশ পাচ্ছে 193,95,95,00,000 টাকা। অরুণাচল প্রদেশের জন্য রাখা হয়েছে 44,55,00,000 টাকা। উল্লেখ্য, হিমাচল প্রদেশ, ওড়িশা ও নাগাল্যান্ড চলতি 2026-27 আর্থিক বছরের প্রথম কিস্তির টাকা আগেই পেয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরুর পর থেকেই রাজ্যগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে। মহারাষ্ট্রে অবিরাম বর্ষণের ফলে নদী, নালা ও হ্রদে জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলগাঁও। এদিকে আজ বিকেলে গড়চিরোলি জেলার কুরখেদা তালুকায় খেদেগাঁওয়ের কাছে সতী নদীতে স্নান করতে নেমে 3 কিশোর জলে ডুবে মারা গেছে। কেরলে অবিরাম ভারী বৃষ্টির ফলে রাজ্য জুড়ে ভূমিধ্বস ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, আবহাওয়া দপ্তর আজ কেরলের 9টি জেলায় লাল সতর্কতা এবং 5টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। মহানদী এবং এর শাখা নদীগুলিতে জলস্তর বেড়ে চলায় ওড়িশার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই বন্যায় 8 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং 2,69,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, হিমাচল, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ জুড়ে

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন হাম দোনো ছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি এবং আশা ভোসলের কণ্ঠে।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরে গানটি শুনবেন একই শিল্পীর দ্বৈত কণ্ঠে, ছবির নাম জমানা কো দিখানা হ্যায়।

গানটি শুনবেন আপসানা পেয়ার কা ছবি থেকে, শিল্পী অমিত কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এখন পরপর কয়েকটি গান শুনবেন আনন্দ অর আনন্দ ছায়াছবি থেকে। প্রথম গানটির শিল্পী কিশোর কুমার, শৈলেন্দ্র সিং এবং দিলরাজ কৌর।

পরবর্তী গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং অভিজিতের কণ্ঠে। ছবির নাম অনন্ত অর অনন্ত।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে, ছবির নাম সনম তেরি কসম।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ মূলত মেঘলা থাকবে, কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন 71%। আজ সারাদিনে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন আগামীকাল 2 আগস্ট রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ, 6টা থেকে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা থেকে 6:30 মিনিটে আজকের চাষবাস, কথিকা, ব্রয়লার মুরগি রোগ ও তার প্রতিকার বিষয়ে বলবেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য, শিশু মৃত্যু নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ বলবেন ডক্টর সুমন পোদ্দার। 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় ও সুচিস্মিতা গুপ্ত। 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা। 8টায় বিজ্ঞান ধর্মী অনুষ্ঠানে শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ পর্ব 3, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। 9টায় বাংলা ছবির গানে অনুষ্ঠান গানে গানে। 9টা বেজে 30 মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান শিশুমহল, শুনবেন ভারত ছাড়ো আন্দোলন নিয়ে আলোচনা, হিরোশিমা দিবস, বন্ধুত্ব দিবস নিয়ে অনুষ্ঠান। আবৃত্তির আসরে থাকছেন প্রমিতা পাণ্ডা, সমন্তিকা রায়, ইভা খাটুয়া, শ্রীদর্শিনী মিশ্র, অদিত্রি কর্মকার। উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 10টা বেজে 30 মিনিটে গানের ভেলায় উপস্থাপনায় সঞ্চয়িতা দা। 11টায় যুববাণী অনুষ্ঠান একুশে সাহিত্য, উপস্থাপনায় অঙ্কিতা রায় ও অর্পণ চিন্না। বেলা 12টায় সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন খেয়াল, পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12টা বেজে 15 মিনিটে নজরুলগীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত। বেলা 12টা বেজে 33 মিনিটে

কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার কবর, লাইভ ফোন ইন অনুষ্ঠান গল্পদাদুর আসর, শুনবেন ভারত ছাড়ো আন্দোলন, হিরোশিমা দিবস, বন্ধুত্ব দিবস ও জাতীয় তন্তু দিবস নিয়ে আলোচনা। আবৃত্তির আসরে অংশ নেবেন সৃজিতা পাল, সংহিতা হাজরা, অদ্রি চট্টোপাধ্যায়। ছোটদের কাছে খেলাধুলো বিষয়ে অনুষ্ঠানটি স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। দুপুর 1:45 শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান। 2:00 অনুরোধের আসরে শুনবেন বাংলা আধুনিক গান। 2:30 বাংলা নাটক যুদ্ধযাত্রা রচনা বেটোল্ড ব্রেস্ট, বেতার নাট্যরূপ দিয়েছেন সমীর দাশগুপ্ত, প্রযোজনায় ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গনে শুনবেন এ সপ্তাহের খেলোয়াড়, উপস্থাপনায় বিতান দে। 5:30 যুববাণী অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় সীতারানী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি সাহিত্যে গায়কান কেবল রাম সরেনের অবদান বিষয়ে বলবেন অনল হেমব্রম। কথিকা ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড বলবেন পূর্ণেন্দু সরেন। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন যাত্রা অগ্নিকন্যা রচনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনায় সংস্কৃতি সঙ্গম। 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 পত্রপাঠ রোগ বিদায়, প্রযোজনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। 8:55 এ মাসের গান শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 9:00 শিক্ষাঙ্গন থেকে শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রিয়স্মা গঙ্গোপাধ্যায়। 9:30 নজরুলগীতি, পরিবেশনায় অরিত্র দাশগুপ্ত। 9:45 লোকসঙ্গীত শম্পা বিশ্বাস। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, শুনবেন খেয়াল শিল্পী সুধাকর ডেভিল, আকাশবাণী ইন্দোর কেন্দ্র থেকে সম্প্রচারিত। 11:00 শুনবেন আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সাহা, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে। 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী গোপাল রায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় ইন্দ্রাণী সাহা। 6:35 রামচরিত মানস পর্ব 190। 6:45 শুনবেন ভক্তিগীতি অরিত্র দাশগুপ্তের কণ্ঠে। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আখি মুখোপাধ্যায়। 8:30 বাংলা ভাষা হিন্দি শিক্ষার অনুষ্ঠানে শুনবেন বাগধারা বচন, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 9:00 হাওয়াইয়ান গিটারে বিপ্লব দাস। 9:20 লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস। 9:40 রসধারা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অনিশা দাস, মাফ করবেন শিল্পী অনিমা দাস। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 আধুনিক গানে ইন্দ্রাণী সাহা। 5:20 উর্বশী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের পরবর্তী অংশ। 7:10 হাওয়াইয়ান গিটার শিল্পী শান্তনু সেনগুপ্ত। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং। 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন আগামীকাল রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09।